পাঁচ পোখরী গাকো ধরম গরি ভাকো ধরম গরনে ভাকো কাগে সরি সুনকো কা তিমলাই।